0: আজ গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। আজ হিন্দি দিবস। মুম্বাই অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে 2025-26 রাজভাষা পুরস্কার প্রদান করা হবে। মেক্সিকোতে তীরন্দাজি বিশ্বকাপে ভারতের ধীরাজ বোমাদেবারা রিকার্ভে স্বর্ণপদক জিতে ইতিহাস করেছেন। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন গতকাল সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতায় এর অনুপ্রেরণা। পাশাপাশি গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। শ্রী মোদী আরও বলেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর কাঠামো বা ইকোসিস্টেম।
1: আপ সবকি মৌজুদগি ব্রিক্স কি বাড়তি রিলেভেন্স ওপেননেস আর ইনক্লুসিভনেস কা প্রমাণ হয়। পিছলে দু দিনো কি হামারি চর্চাও নে হামারা বিশ্বাস আর মজবুত কিয়া হ্যায় কি ব্রিক্স কেবল দেশো কা সমূহ নহি সলিউশনস কা এক ইকোসিস্টেম হ্যায়।
0: সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র একটি যৌথ লক্ষ্য ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনডিএ শাসিত 21টি রাজ্যে 2029 সালের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। শ্রী শাহ বলেন, তিন তালাক প্রথা বিলোপের মাধ্যমে মুসলমান নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে।
2: ढेर सारे राज्यों में कॉमन सिविल कोड यूसीसी को हमने इंट्रोड्यूस किया है और मुझे विश्वास है कि भाजपा एनडीए शासित 21 राज्यों में हम 2029 के पहले यूसीसी को इंट्रोड्यूस करेंगे। भारतीय न्याय संहिता जो बनाई है इसने क्रिमिनल जस्टिस सिस्टम को भारतीय आधार देने का काम किया है और कई सारे राज्यों में सजा कराने का दर का एक ही साल में 30% वृद्धि हुआ है।
0: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এক ফোঁটা রক্তপাত বা একটি গুলিও না চালিয়ে সংবিধানের 370 এবং 35 ক ধারা বাতিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 5 দশকের নকশাল সমস্যার সমাধান হয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করতে আগামী 17 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজন করা হচ্ছে। মুম্বাইতে গতকাল সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজেপি এনডিএ এর শরিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ নাগরিকরা যৌথভাবে এই অভিযানের আয়োজন করবে।
2: ভারতীয় জনতা পার্টি নে এ তয় কিয়া হে কি 17 সেপ্টেম্বর সে 17 অক্টোবর তক হম এ এক মাহ সেবা সংকল্প অভিযান কে রূপ মে চালায়েঙ্গে। इस सेवा संकल्प अभियान पूरे राष्ट्र में चलेगा। इसका मंत्र है जन सेवा ही प्रभु सेवा। 12 अलग अलग प्रकार के कार्यक्रम है। सेवा दिवस होगा, मेरे सपनों का भारत चित्र, नमो सेवा की अनकही कहानियां, आंगन मिलन।

0: চলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজকের নির্ধারিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি গত সন্ধ্যায় সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে শালালাতে চলা এই আঞ্চলিক বৈঠকটি স্থগিত হয়েছে। একই সঙ্গে তিনি সংলাপ, আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে ওমানের লাগাতার প্রতিশ্রুতির ওপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশ জুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান ও সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকেই 10 দিনব্যাপী গণেশ উৎসবের আজসূচনা হল। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, ভগবান গণেশ জ্ঞান সমৃদ্ধ শুভ সূচনার প্রতীক। এই পবিত্র উৎসব সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করবে বলে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে এক বার্তায় আশা প্রকাশ করেছেন। দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনে গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করে। বর্তমানে হিন্দি বিশ্বের অন্যতম বহুল প্রচলিত ভাষা এবং 52 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠান এবং 6ষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি সেখানে রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের অ্যালাইসার টেস্ট হয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 149, 216 জন আক্রান্ত বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আগামী বছরের শেষের দিকে দেশে ডেঙ্গুর টিকা দেওয়ার কাজ শুরু করা যেতে পারে বলে ICMR এর মহানির্দেশক রাজীব বাহেল জানিয়েছেন।
1: एक भारत में निर्मित वैक्सीन है जो पिनिशिया बायोटेक ने ICMR की मदद से हमने बनाया है। उसका फेज 1 फेज 2 ट्रायल हो चुका है। अभी फेज 3 ट्रायल चल रहा है। उसमें रिक्रूटमेंट जो था वो पिछले साल एंड ऑफ लास्ट ईयर खत्म हो गया है और अब फॉलो अप चल रहा है। तो ये डेंगू सीजन और इससे अगला डेंगू सीजन जो आएगा तब तक हमारे को ये विश्वास है कि इतने केसेस हो जाएंगे कि हम उस स्टडी को कंप्लीट कर पाए। तो टुवर्ड्स एंड ऑफ नेक्स्ट ईयर वी विल हैव द रिजल्ट्स। अगर वो रिजल्ट्स अच्छे आते हैं तो फिर वैक्सीन अप्रूव होने का चांसेस है।
0: লোহিত সাগর তীরবর্তী এলাকায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির উপর আক্রমণ করায় সংঘাত আরো তীব্র হয়েছে। অন্যদিকে হুথিরা প্রতিবেশী সৌদি আরবের উপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথি গোষ্ঠী মোখা বন্দর এবং বাবল মান্দাদ প্রণালীর একটি দ্বীপ দখল করে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর পর ইয়েমেন সরকার লোহিত সাগর উপকূলে আরও সৈন্য মোতায়েন করেছে। সুইডেনের সংসদীয় নির্বাচনের ভোট গণনায় সরকার পক্ষ বিরোধীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টাসনের নেতৃত্বাধীন জোট এবং বিরোধী জোট কার্যত সমান সংখ্যক আসন পেয়েছে। অর্ধেকের বেশি আসনে ভোট গণনা শেষে ম্যাকডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতাসীন জোটের থেকে 1টি আসনে এগিয়ে। আবহাওয়া দপ্তর IMD গুজরাটে আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, পূর্ব রাজস্থান ও মধ্য মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে একই ধরনের আবহাওয়া থাকতে পারে। ভারতের ধীরাজ বোমাদেবারা মেক্সিকোতে তীরন্দাজি বিশ্বকাপ প্রতিযোগিতায় রিকাভ বিভাগে সোনা জিতে ইতিহাস করেছেন। গতকাল ফাইনালের রুদ্ধশ্বাস শুট-অফে তিনি জাপানের নাকানিশি জুনিয়রকে হারিয়ে দেন। তিনি প্রথম ভারতীয় পুরুষ রিকাভ তীরন্দাজ হিসেবে এই প্রতিযোগিতায় সোনা জিতলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এশিয়া কাপের খেতাব জেতায় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, প্রতিযোগিতা জুড়ে ভারতের মেয়েরা অসাধারণ নৈপুণ্য ও প্রতিভার পরিচয় দিয়েছে। US ওপেন টেনিসে জার্মানির আলেকজান্ডার জেরে পুরুষদের সিঙ্গলসের শিরোপা জিতেছেন। ফাইনালি গত রাতে আমেরিকা

0: बीचको रमाइलो संगीतहरूको प्रस्तुतिपछि अब प्रस्तुत छ बंगला कार्यक्रम अरुणाभा खास्टोविस र अनामिका देवको प्रस्तुति।
1: नमस्कार श्रोता बन्ধুরা, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মুখোমুখি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা কিনা হাজির হয়ে যাই বিশেষ কিছু ব্যক্তিত্বদেরকে নিয়ে, যে ব্যক্তিত্বরা নিজেদের সৃষ্টি ও কৃতির মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে পরিবর্ধন এবং পরিমার্জনের মধ্যে দিয়ে আমাদের সমাজকে ঋদ্ধ এবং সমৃদ্ধ করে চলেছেন প্রতিনিয়ত। ঠিক তেমনই আমাদের শিলিগুড়ির ভূমিপুত্র কিংবা বলা যেতে পারে সুযোগ্য সন্তান, তেমনই একজন মানুষ আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছেন। আপনারা নিশ্চয়ই তাকে আমি যেই জায়গায় বসে আছি সেই জায়গায় দেখেন, কিন্তু আজকে জায়গাটি একটু বদল হয়েছে। আমরা তাকে আজকে শুনব এবং প্রশ্ন করব, জিজ্ঞাসা করব আজ আমি তাকে। নামটি তাহলে বলেই দিই, আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন চিত্র পরিচালক শ্রী অরুণাভ খাসনবিশ। শ্রী অরুণাভ খাসনবিশ বাবুকে অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের এই আকাশবাণী স্টুডিওতে। প্রথমে জিজ্ঞাসা করব যে কেমন আছেন বলুন।
2: খুব ভালো আছি, আমি সবসময় খুব ভালো থাকি। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কারণ আমি প্রধানত।
1: তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন আজ

0: এর এই আলাপচারিতা, যে আলাপচারিতার মধ্যে দিয়ে সিনেমা সম্পর্কে কথা উঠে এলো, একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে কথা উঠে এলো, আমরা জানলাম কিভাবে একটি মানুষ অল্প অল্প করে, ছোট ছোট করে জীবনের বড় প্রশস্ত পথে এগিয়ে যেতে পারে। এভাবেই আমরা আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আবারও বিভিন্ন রকম ব্যক্তিত্বদেরকে একে একে আপনাদের সামনে এনে হাজির করব, যাতে আপনারাও জীবনের অনেক রকম বোধে সমৃদ্ধ হতে পারেন। আজকে এ পর্যন্তই। উপস্থাপনায় আমি অনামিকা দেব, নমস্কার। আজকে আমরা স্বাগত জানাচ্ছি শ্রী অরুণাভ খাসনবিশ মহাশয়কে। অরুণাভবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই কোশ্চেন অবশ্যই জানতে চাইব যে কেমন আছেন বলুন।
1: খুব ভালো আছি, খুবই খুবই ভালো থাকি, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। হ্যাঁ, চারিদিকে অনেক কিছু ঘটতে থাকে, সেই সমস্তকে যাতে খুব বেশি এফেক্ট না করে, আমাকে এফেক্ট করে, বাট তার মাঝখানেও ভালো থাকাটাই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তো সেটাই থাকি। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কারণ আমি প্রধানত শিলিগুড়ির মানুষ এবং প্রথমবার আকাশবাণী শিলিগুড়িতে এলাম, একটা অন্যরকম ভালো লাগা আছে তার জন্য, ধন্যবাদ।
0: তাহলে আমরা এবার সরাসরি চলে যাচ্ছি প্রশ্নতে। আমাদের শুরুটা প্রত্যেকটা মানে কাহিনী, জীবনের কাহিনী হোক, গল্পের কাহিনী হোক, সব কিছুরই শুরুরও একটি শুরু থাকে। একদম শুরুতে জানতে চাইব যে আপনার ছোটবেলা, পরিবার, পড়াশুনো ঠিক কেমন ছিল, কেমন ছিল আপনার একদম বাল্যকাল থেকে শৈশব কৈশোরের মধ্যে দিয়ে সেই যাত্রাটি?
1: শিলিগুড়িতেই বেড়ে ওঠা, শিলিগুড়িতেই বড় হওয়া, এবং শিলিগুড়িতেই ঠিক আমাদের শিলিগুড়িটা যেরকম ছিল, মানে আমার ছোটবেলার শিলিগুড়িটা যেরকম ছিল, আজকে শিলিগুড়ি অনেক বেশি মানুষ বেড়েছে, অনেক যানবাহন বেড়েছে, অনেক বেশি কনজাস্টেড হয়েছে, বাট আমাদের শিলিগুড়িতে একটা অন্যরকম ওয়ার্ম ছিল, যেই শিলিগুড়িটাকে আমি মিসও করি এখন অবধি। সেই শিলিগুড়িতে আমার বড় হওয়া এবং ছোটবেলা থেকে পড়াশোনা করা, শিশুমহল স্কুলে একদম ছোটবেলা থেকে, বাড়িতে চিরকালই একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল। আমার বাবা অসিত কুমার খাসনবিশ, তিনি বেশ পরিচিত একজন শিল্পী শিলিগুড়ির। আমার দিদি পাঞ্চালী চক্রবর্তী, আমার পুরো ফ্যামিলিতে গান বাজনা, আমার মা নিজে খুবই ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করতেন, সেই সমস্তর মধ্যে বড় হওয়া। তার মধ্যে যত রকম বাদ্রামি করা যায় সেগুলো ছিল অবশ্যই। বন্ধুবান্ধব খুব ভালো ছিল সেই সময়, বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর ভালো সময় কাটিয়েছি, খেলেছি প্রচুর, ক্রিকেট খেলতাম, খুবই মন দিয়ে ক্রিকেট খেলতাম। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, আমি ছোটবেলাতে লেখা শুরু করি আমি আমার ক্লাস থ্রিতে। আমাদের শিশুমহল স্কুলে একটা পত্রিকা বেরোতো কুড়ি বলে, তো সেই কুড়ি পত্রিকায় প্রথমবার আমার মনে হয় আমি লিখবো, কারণ আমি দেখতাম ক্লাস ফোরের দাদারা লেখে, প্লাস বাচ্চারাও কিছু কিছু লেখে, বাট আমার মনে হচ্ছিল একটা খুব সিরিয়াস কিছু লিখবো এরকম একটা, ছোটবেলা থেকে একটু পাকা ছিলাম আমি আর কি। তো সেই সব লেখালেখি চলতো, সেই সব লেখালেখি শুরু হয়েছিল সেই সময় থেকে। তারপর আমি প্রচুর নিজের জন্য লেখা এইসব চলতো, সিনেমা ছোটবেলাতেই আমার জীবনে প্রবেশ করে, আমাদের স্কুল থেকে একবার নিয়ে যাওয়া হয় ছোটা চেতন দেখতে, সেই সময় থ্রিডি সিনেমা, প্রথম থ্রিডি সিনেমা, তো সেই সিনেমাটা দেখে আমি মেসমারাইজড হয়ে যাই এবং আমার মনে হয় যে এটা কী দেখলাম আমি, এবং সামনে চলে আসছে জিনিসপত্র সত্যি সত্যি। তখনকার দিনে ব্লু আর গ্রিন দিয়ে থ্রিডি করা হতো, এখনকার মতো এতটা অ্যাডভান্স টেকনোলজি ছিল না, কিন্তু খুবই রিয়েল ফিল হতো। তো এই তারপর জীবনে ওই সিনেমাটা দেখার পর থেকে আমার ছোটবেলায় কিন্তু আমি এবং আমার বন্ধুবান্ধব শিলিগুড়িতে সেই সময় যা সিনেমা আসতো আমরা সব দেখতাম। সিনেমার প্রতি ভালোবাসাটা আমি এখন এসে রিয়েলাইজ করি যে সেই সময় থেকে তৈরি হয়েছে। এইভাবেই ছোটবেলা কেটেছে আর কি, মানে সব কিছু মিলিয়ে। এবং আমি নিজে আমার, আমি অনেক জায়গাতেই ওটা বলেছি আগেও, আমি আমার নিজের মামার, মেজো মামার বানানো একটি প্রজেক্টার আমি আর মেজো মামা মিলে বানিয়েছিলাম, সেটা নিয়ে আমি বাড়িতে ওই ছোটো ছোটো রিল উর্বশী সিনেমা হল, আনন্দলোক সিনেমা হল থেকে জোগাড় করে করে ওগুলোকে দিয়ে প্রজেক্ট করতাম বাড়িতে বাবার ধুতিতে, এবং সেটা প্রজেক্ট করে বাচ্চাদেরকে সেই গল্প বলতাম, এবং আমি ২ টাকা করে টিকিটও বিক্রি করতাম। তো সেই সমস্ত করতাম, অনেক কিছুই করেছি জীবনে, মানে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, নিজের জীবনে ম্যাজিক শো করতাম, মানে ম্যাজিক দেখাতাম, ম্যাজিকে খুব ইন্টারেস্ট ছিল, অনেক কিছু ছিল আমার ছোটবেলাটা। এবং আমার ছোটবেলাটা ছিল বলে, থ্যাংক গড ওই ছোটবেলাটা ছিল বলে, এতটা বৈচিত্র্যের ছোটবেলা কেটেছে বলে, এবং আমি আমার মা বাবাকেও খুব ধন্যবাদ জানাই, আমাকে না কখনো ডিসকারেজ করেনি যে এটা করিস না, ওটা করিস না, ম্যাজিক করছি যখন, ডিসকারেজ কোনোদিন করেনি, বরঞ্চ এনকারেজই করেছে। আমার বাবা বিশেষ

0: করে আমি বলবো খুবই এনকারেজ করেছে। তো সেই পুরো বৈচিত্র্যটা ছিল বলেই আজকে বোধহয় জীবনটাকে একটু অন্যভাবে দেখতে পারি।
1: মানে পারিবারিকভাবে সেই সমর্থনটা অবশ্যই ছিল,
0: অবশ্যই ছিল,
1: এবং সেই পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশটা ছিল বলেই হয়তো তারাও বুঝতে পেরেছিলেন যে একজন শিশুকে এবং তার মানসিকতাকে বিকশিত করতে গেলে সব রকম ভাবে তাকে ছেড়ে দিতে হবে, সে মুক্ত আকাশে উড়ুক এবং নিজের মতো করে কিছু বেছে নিক। তো তারপর হঠাৎ করে যখন এই শৈশবটা কাটিয়ে আসছেন এবং তারপর একটা সময় থাকে আমাদের যৌবনের, যৌবনের সময় কি মাথায় এলো যে সেই সময় ক্যারিয়ার নিয়ে মানুষে চিন্তিত হয়ে যায় যে তাহলে আর কিছুদিন বাদেই আমাকে অর্থ আয় করতে হবে, সমাজের যে পরিবেশ সেই সেই অর্থে আমরা এগিয়ে যেতে থাকি, তখন কি?
0: আমার আসলে যৌবনটা খুব আর্লি শুরু হয়ে গেছিলো আর কি, মানে আমার আমার কৈশোরটা বরঞ্চ বেটার একটা জায়গায় ছিল। আমি কৈশোরে, মানে কৈশোরে যে মানুষ যা যা ভাবে সেই সমস্ত ভাবনার থেকে আমি চিরকালই ভাবতাম যে আমার আমার FTII যাওয়া উচিত, মানে FTII তে সিনেমা নিয়ে পড়া উচিত বা সিনেমা নিয়ে আমার আরও জানা মানে পড়াশোনা করা উচিত। তখন CCN এ সিটি পাঁচালি বলে একটি শো হতো, ওটা বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, কেটে দিচ্ছি, এটা কেটে দিই। আচ্ছা লোকাল চ্যানেল বলে, হ্যাঁ তখন এখানে লোকাল চ্যানেলে একটি একটি ম্যাগাজিন প্রোগ্রাম মতন করার প্ল্যান করেছিলাম আমরা, এবং সেটা আমি সেই সময় করতাম, তার ক্যামেরা থেকে শুরু করে তার সব কিছু, এডিটিং থেকে শুরু করে। তো আস্তে আস্তে ওই জিনিসে ইন্টারেস্ট তৈরি হচ্ছে এবং আমি বুঝতে পারছি যে এটাই আমার জীবনের বোধহয় একটা খুবই যে ভালো লাগার জায়গা। কিন্তু যথারীতি বাইরের থেকে পড়াশোনার বা চাকরি করার একটা প্রেশার থাকেই, সেটাও ছিল, কারণ মা বাবার সব কিছুই জানে সিনেমা খুবই আনসার্টেন একটা জায়গা, এই জায়গায় গিয়ে তো কিছু হবে না। তো সুতরাং আমি IT পড়াশোনা করি এবং IT পড়ে আমি পড়ার পর IT নিয়ে পড়ার পর আমি চাকরি পাই, বেশ কিছু চাকরি পাই দিল্লিতে। দিল্লিতে চাকরি করার জন্য যাওয়ার ঠিক আগে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়, তো সেই কারণে আমি দিল্লি যেতে পারি না, শিলিগুড়িতে থেকে যেতে হয়। ওই সময় থেকে শিলিগুড়িতে বিভিন্ন রকম চাকরি করেছি এবং তারপরে আমার জীবনে একটা খুবই খুবই একটা টার্ময়েল আসে, যেটা একটা খুবই মারাত্মক একটা ঘটনা যা হয় সেটা নিয়ে খুব ডিটেলে বলছি না, বাট এমন একটা টার্ময়েল যেটা একটা মানুষকে ইমোশনালি খুব ডিস্টার্ব করে দেয়। তো সেই সময় থেকে তারপর একটা পয়েন্টে আমার মনে হয় না, আমার জীবনে যেটা আমি করতে চাই, আমার একদিন একটা রাতের কথা মনে পড়ে, যে রাতে আমার মনে হয়েছিল যে আজ থেকে আমার যখন বয়স 60 হবে তখন আমি দাঁড়িয়ে আয়নার সামনে বলবো, একবার ট্রাই করলি না, একবার নিজেকে ওই সুযোগটা দিয়ে তো দেখতে পারতি, কতদিন যেত। সেই সময় আমার মনে হয়েছিল না, আই নিড টু ট্রাই ইট, মানে একবার অন্ততপক্ষে আমার নিজেকে বাজিয়ে দেখা উচিত। তো কলকাতা চলে যাই আমি 2008-এ, 2008-এ কলকাতা গিয়ে তারপরে বাকিটা অন্যরকম, বাট এই যৌবনের এই সময়টাতে আমার কমপ্লিটলি ফোকাসটা কিন্তু সবসময়ই সিনেমা এবং লেখার উপরেই ছিল।
1: মানে যেটা বুঝতে পারলাম যে IT সেক্টরে কাজ করার পরেও আপনি হয়তো সেই পথ ধরে এগোতে যাচ্ছিলেন কিন্তু কোথাও নিয়তি বাদশাহ, সেজন্যই হয়তো নিয়তি শব্দটি ভীষণ রকম ভাবেই আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু কোথাও যেন যাকে যে পথে নিয়ে যাওয়ার সেই পথে যেন নিয়তি আমাদেরকে টেনে নিয়ে যায়। আর তারপর কলকাতায় গিয়ে শুরু হলো এই ছায়াছবি ফিল্ম এগুলোর কাজ।
0: হ্যাঁ আসলে কলকাতায় গিয়ে আমি তো কাউকে চিনতাম না, আমাকে তো কেউ আমাকেও কেউ চেনে না, শিলিগুড়ি থেকে কিছু একজন। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা শুরু করলাম আমি, যে যাদের সঙ্গে আলাপ হচ্ছে তারা কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে আমার মধ্যে বোধ হয় কিছু একটা দেখতে পাচ্ছেন, তাই জন্য তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তারা আমাকে বেশ আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে তাদের, আমার আইডিয়া শুনছেন, অথচ আমি কেউই না তখন কিছুই জানি না, আমি এখন ভেবে দেখতে গেলে মনে হয় কি কিছুই জানতাম না। আস্তে আস্তে বেশ কিছু বড় বড় মানুষের সঙ্গে, বড় বড় নামের সঙ্গে পরিচয় হওয়া শুরু হয়, তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা নাম রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সেই সময়, কৌশিক গাঙ্গুলি তারপর, এরকম অনেক মানুষ, মানে আমি নাম বলতে গেলে এই পুরো পডকাস্টটা জুড়ে শেষ হবে না, কিন্তু সেই সমস্ত মানুষজন যখন দেখলাম আমাকে অ্যাকসেপ্ট করা শুরু করলো এবং আস্তে আস্তে আস্তে আস্তে তারা আমাকে এনকারেজ করা শুরু করলো, তারা আমাকে উৎসাহ দেওয়া শুরু করলো, এটা কর ওটা করতে পারিস করে, আমার জীবনের প্রথম একটি কাজ আমাকে দেন প্রেমেন্দু বিকাশ চাকি, যিনি একজন অত্যন্ত বিখ্যাত চিত্রগ্রাহক, তিনি আমাকে একটি কাজ দেন, বলেন যে খনা বলে একটি ছবি, খনা বলে একটি সিরিয়াল হচ্ছে জিতে, সেটা যদি তুই ডিরেক্ট করতে চাস। আমি বললাম অবশ্যই করতে চাইবো, কেন চাইব,

0: সেই খনা ডিরেক্ট করা দিয়ে আমার প্রথম জীবনে ডিরেক্টর হিসেবে অ্যাকশন বলা একটা সেটে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সিরিয়াল ডিরেক্ট করা বা সিরিয়ালকে পরিচালনা করা একটুখানি তুলনামূলকভাবে অনেক বেশি প্রেশার এবং কঠিন কাজ। সেখানে শিল্পের চেয়ে বেশি, শিল্প নেই তা বলছি না, কারণ শিল্প অসাধারণ অসাধারণ সৃষ্টি হয়েছে টেলিভিশনে, কিন্তু আমি যে সময় যেই সিরিয়ালটা করতে যাই সেখানে আমার মনে হয়েছিল যে টাইমটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ফুটেজ দিতে হবে। এই সমস্ত ব্যাপার ট্যাপার শুনে আমি বুঝতে পারি যে এইটা বোধ হয় আমি খুব একটা করতে চাই না। তো আমি কয়েকদিন পর সেই সিরিয়ালটা অন্য একজনের হাতে দিয়ে আমি সেখান থেকে বেরিয়ে যাই। তারপর মনে হয় তাহলে কী করবো, তাহলে সিনেমা কী করে হবে, সিনেমাটা এবার আমি, আমার কাছে একটা স্ক্রিপ্ট ছিল, সেই স্ক্রিপ্টটা নিয়ে আমি অনেকের কাছে ঘোরাঘুরি করি। বাট খুবই স্বাভাবিকভাবে সেই সময় কারো আমাকে একটা সিনেমা বানানোর দায়িত্ব দেওয়ার কথা নয়, কারণ আমি তখন 27 বছরের একটি যুবক যার মধ্যে স্বপ্ন অনেক, কিন্তু তার যোগ্যতা সম্পর্কে আজকে আমাকে জিজ্ঞেস করলেও আমারও প্রশ্ন আছে। অন্ততপক্ষে অত বড় একটা সিনেমা সে হ্যান্ডেল করতে পারবে কি না। কিন্তু ঘটনাচক্রে 2010-এ আমার জীবনে একটি ছবি আসে, সেই ছবিটা একজন অন্য একজনের পরিচালনা করার কথা ছিল। আমাকে বলা হয় তুমি কি পরিচালনা করবে, আমি করি ভালোবাসা অফ্রুটেবলে। সেটা খুব একটা সফল ছবি হয় না। এটা খুব ইম্পর্টেন্ট আমার জীবনে, ওই ওই ফেলিয়ারটা আমার জীবনের প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই সময় মনে হয়েছিল খুবই ডিভাস্টেটিং, খুবই খারাপ লেগেছিল, খুবই খারাপ মনে হয়েছিল। আজকের দিনে মনে হয় যে সেটা যদি না হতো তাহলে আমার সিনেমা বোধটাই তৈরি হতো না। ওইটা যদি কোনোভাবে কাজ করে যেত তাহলে হয়তো আমার জার্নিটা আরও অনেক বেশি লম্বা হতো, হয়তো 50-55 বছর বা 60 বছর বয়সে গিয়ে বুঝতাম সিনেমা, ও আচ্ছা সিনেমা এটাকে বলে, তারপর মরে যেতাম, এরকম হতো ব্যাপারটা। সেটা মনে হয়েছে ওই ফেলিয়ারটাতে আমার মনে হলো না, আমার না আরেকটু জীবনকেও বুঝতে হবে। সিনেমা না আলাদা করে বোঝা যায় না, জীবন বোঝাটাই, যত বেশি একটা মানুষের মধ্যে জীবনবোধ থাকবে তার রিফ্লেকশনই, তার প্রতিফলনই সিনেমায় পড়াটা বাঞ্ছনীয়। সেইখান থেকে আমি কাজ শুরু করি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে, অন্যান্য মানুষদের জন্য লেখালেখি করার কাজ। সেইটা শুরু করাতে আমার মনে হয় যে আমি অনেক বেশি নিজেকে সময় দিতে পারি আর কি, মানে আমার গ্রাসাচ্ছাদনের জন্য তো একটা সংস্থানের দরকার, সেই সংস্থানটা আমার অন্যান্য কাজ থেকে হচ্ছে, এবং আমি নিজের মতো নিজেকে সময় দিয়ে অনেকটা সময় দিই যে যাতে আমি আরও একটু বেটার বুঝতে পারি নিজেকে। এইটা হলো ওখানে গিয়ে আমার 2013-14 অবধি জার্নিটা এরকমই।
1: মানে ছোটবেলা থেকে লেখার অভ্যেসটা আপনার এসে গিয়েছিল, তারপর সে প্র্যাকটিসটা চলেছে, এবং কোথাও পরবর্তীকালে গিয়ে যখন আপনি বাইরের শহরে গেছেন তখন সেটি একটি ভীষণ রকমভাবে আপনার সাহায্য করেছে।
0: একদম একদম।
1: তবে যেটুকু জানা মতে যে ভালোবাসা অফরুটে আমি বলবো না যে সেইভাবে আমাদের, কিন্তু যারা মোটামুটি সিনেমা থিয়েটার নিয়ে যারা চর্চা করে বা যেই ছেলেমেয়েরা শিলিগুড়িতে উৎসাহী তারা কিন্তু সবাই জানে যে একজন ছেলে গিয়ে শিলিগুড়ি থেকে গিয়ে ওখানে এই সিনেমাটি করছে, এবং সবাই আশা করি হয়তো এখানকার, আমি জানি না যে সেটা ব্যবসায়িকভাবে কতটা গুরুত্ব পেয়েছে, কিন্তু সবাই কিন্তু দেখেছে, তার মধ্যে আমিও একজন। তো সেটাতে আমরা জানতে পেরেছি যে আচ্ছা এরকম ভাবেও একজন মানুষ যায় আমাদের এখান থেকে, কারণ সেই সময়টায় আমারও মনে হয় যে উত্তরবঙ্গ থেকেই তথাকথিত খুব বড় মাপের কিন্তু বাইরে গিয়ে কাজ করার জায়গাটা কোন একজন ব্যক্তির পক্ষে যথেষ্ট কম ছিল।
0: হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট কম ছিল, এবং সেখানে
1: কম রয়েছে।
0: সেখানে একটা জিনিস ছিল, সেটা হলো উত্তরবঙ্গের মানুষ হিসেবে, উত্তরবঙ্গে আমি যেটা পেয়েছি একটা প্রপার ডিসক্রিমিনেশন ছিল, একটা
1: ডেফিনেটলি
0: প্রপার ছিল। মানে আমি একটা সময় পেয়েছি যে সময় ও কোথাকার মানুষ তুমি, মানে নর্থ বেঙ্গল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে তো সিনেমা টিনেমা খুব একটা, এটা খুবই পেয়েছি। আজকের দিনে তোমায় বলতে পারি আজকের দিনে কিন্তু ইট ইজ নট ওরকম নয়, ওই জায়গাটা নেই, কারণ আজকে অনেক মানুষ আছে নর্থ বেঙ্গলে যারা কাজ করছে এবং ভালো কাজ করছে খুবই।
1: এমনকি শুধু সিনেমার মাধ্যম বলবো না, থিয়েটার
0: সব দিকে,
1: মানে এই যে সিরিয়াল, সিরিয়ালেও প্রচুর ছেলেমেয়েরা আমাদের এখান থেকে গিয়ে ভীষণ রকম ভাবে কাজ করছে এবং ভীষণ সাফল্য পাচ্ছে, মানে বড় মেন চরিত্রেও তারা কাজ করছে।
0: একদমই তাই।
1: তো সেই জায়গাটা থেকে ওই সময় 2010-12 তার থেকে কিন্তু আজকে আমরা যেই দাঁড়িয়ে সময় দাঁড়িয়ে আছি তাতে অনেকটাই পরিবর্তন এসেছে।
0: একদমই।
1: এটা সত্যি আপনাদের মতো কিছু মানুষেরই হয়তো সেই জার্নিটাকে শুরু করে দিয়েছিলেন, যেটা মনে হয় সহজ বলে দেখা, মানে ভেবেছে ছেলেমেয়েরা,

0: সেজন্য সেই পথে এগিয়ে গেছে। তাহলে এই হলো প্রথম ছায়াছবি, এটার এক্সপিরিয়েন্স। এরপর আপনি শর্ট ফিল্ম বা কোনো রকম ভাবে অন্য কোনো রকম ছায়াছবি, সেই জার্নিটা আমরা একটু শুনতে চাই, এর পরের সাকসেসটা কিভাবে হলো, এটা গেল ফেইলিয়ারের পর্যায়ে।
1: সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো আমি তারপর একটা পয়েন্টে আমি কলকাতা ছেড়ে বেরিয়ে যাই একটুখানি নিজেকে খুঁজতে। এটা একটু শুনতে খুবই ফিলোসফিক্যাল লাগে, কিন্তু আসলে অতটা নয়। আসলে ব্যাপারটা হলো সেই সময় না আমি বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কী করা উচিত। তো সেই সময় আমি বেরিয়ে যাই এবং ঘটনাচক্রে একটি এমন মানুষের সঙ্গে আমার আলাপ হয় যিনি আমার জীবনবোধ এবং জীবন দর্শন বদলে দেন, যাকে আমি গুরু বলে মানি আর কি। তো তিনি আমার মানে গুরু বলে মানি না, তিনিই আমার গুরু। তো ওইখানে ওই সময়টা আমাকে খুব একটা অন্যরকম বোধ সৃষ্টি করে নিজের মধ্যে। তারপর আমি প্রায় 15-20 বছর শিলিগুড়িতে ছিলাম, 1.5 বছরের উপরে শিলিগুড়িতে ছিলাম, এবং সেখানে আমি শিলিগুড়িতে থেকে শুধুমাত্র বই ছাড়া আর কিছুই করিনি, সারাদিন শুধুই পড়তাম। কিছু মানুষ দেখেছে শিলিগুড়ির, খুব কম মানুষই জানে, তখন কারোর সঙ্গে কথাও বলতাম না, ফোনও ছিল না আমার কাছে। আমার মনে হয়েছিল আমি কিচ্ছু জানি না, মনে হয়েছিল পৃথিবীতে এত কিছু জানার আছে আমি কিচ্ছু জানি না। তো আমি 1.5 বছর পড়াশোনা করার পর হঠাৎ করে একদিন মনে হয় যে এবার বোধহয় আবার শুরু করতে বলছে কেউ একটা ভেতর থেকে। তখন 2017-তে আমি আবার কলকাতা ফিরে যাই এবং এতদিনে কিন্তু আমার কলকাতার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যত যোগাযোগ তৈরি হচ্ছিল সব বন্ধ। তারপর আমি আর আমার এক মানে আমার এক পরিচিত মানুষ, তিনি সে তার সঙ্গে আমার দেখা হয়, প্রেমাশিস মুখার্জি তার নাম। তো সে আমাকে বলে যে তুই কী করতে চাস এক্স্যাক্টলি? তো আমি বললাম একটা ছবি করতে চাই, যার একটা এরকম আইডিয়া আছে, আমি একটা রাতের ছবি করতে চাই, কলকাতার রাত আমার খুব পছন্দ, আমি একটুখানি অন্যরকম একটা সিনেমা বানাতে চাই যেখানে ঈশ্বরের মনে হচ্ছে শিল্পী সৃষ্টি করে তিনি ভুল করেছে। তো সেইটা আমি বিসর্গ বলে ছবিটার নাম, সেটা আমি 2018-তে বানাই। এবং তার আগে কিন্তু সন্দেশ টিভি, মানে যেটা এই মুহূর্তে যেই কারণে আমাকে সবাই চেনে, সন্দেশ টিভি থেকেই কিন্তু ওটা ডিরেক্ট মানে প্রোডিউস করা হয়েছিল। বিসর্গ বানানোর পর আমি বুঝতে পারি আচ্ছা আমার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজটা এত মানুষের। এবার কি হলো, বিসর্গ সবচেয়ে মজা হলো, বিসর্গ যখন আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক হিসেবেই যেতাম এবং মনে হতো কোনোদিন আমার ছবি এখানে যদি দেখানো হয় তো ভালো হবে। তো দেখলাম 2018-তে বিসর্গ আমরা পাঠিয়েছিলাম, তো বিসর্গ সিলেক্ট হলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবং দেখানো হবে। এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল আমার জন্য এবং অত্যন্ত একটা কি বলবো খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ছিল। বিসর্গ বানানোর পর আমি বুঝতে পারি যে একজন আর্জেন্টিনিয়ান ডিরেক্টর, তিনি বিখ্যাত ডিরেক্টর, তিনি এসে বললেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই সময় ওই ওই পার্টিকুলার এডিশনে তিনি স্পেশাল গেস্ট ছিলেন, তার রেট্রোস্পেক্টিভ চলেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন সিনেমাটা দেখতে চান বাংলায়। তো উনি বলেছিলেন বিসর্গ। তো আমার এবং উনি দেখেওছিলেন, দেখে আমাকে অত্যন্ত ভালো কথা বলেছিলেন। বিসর্গ মোটামুটি বেশ কিছু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ফেস্টিভ্যালে খুবই প্রশংসিত হয়, খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়, বেশ কিছু মানুষের কিছু অন্যরকম টেকও ছিল কিন্তু মেজরলি তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করা হয়। আমি বুঝতে পারি আচ্ছা তাহলে এই আমার একটা নতুন জার্নি শুরু হলো। তারপর লালাবাই বলে একটা ছবি করি, সে লালাবাইও অবশ্যই ইয়েতে সিলেক্ট হয়, কিফে সিলেক্ট হয়। তারপরে যেটা হয় জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, রোম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মানে রোমের একটা প্রিজমা বলে অ্যাওয়ার্ড হয় রোমের মধ্যেই, একদম ওখানে ইতালিতেই হয়। সেই অ্যাওয়ার্ডে আমরা ফাইনালিস্ট হই লালাবাই নিয়ে, জয়পুরে আমরা বেস্ট স্পেশাল জুরি মেনশন পাই এবং জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে আমি গেছিলাম ও সেখানেও অত্যন্ত ভালো রিসেপশন পাই। তো আমি বুঝতে পারি আচ্ছা আমার একটা নিজস্ব গল্প বলার ধরন তৈরি হয়েছে যেটা মানুষকে কোনো না কোনোভাবে রেজোনেট করছে। আমার মনে আছে একটা মোমেন্টের কথা, সেখানে আমি লালাবাই দেখে বেরিয়েছি, একজন নেদারল্যান্ডসের মহিলা, তিনি বেরিয়ে দেখছি আমার হাত ধরে কাঁদছেন, ওনার বয়স প্রায় 52-53 বছর, উনি কাঁদছেন। আমি বললাম হোয়াট হ্যাপেন, বলছে যে এই ছবিটাতে অ্যাকচুয়ালি তুমি বলেছো অন্য কথা, একটি মা ছেলের মধ্যে সম্পর্ক নিয়ে, কোথায় মানে একটা মা ছেলের মধ্যে কী কী কমপ্লেক্স সম্পর্ক তৈরি হতে পারে বা একটা

0: মা একটা ছেলেকে কতভাবে সাপোর্ট করতে পারে, একটা ছেলে তার জীবনে কোথায় কোথায় ছোটবেলায় কি কি জিনিসের মধ্যে দিয়ে যায়, এই পুরোটা নিয়ে কথা বলছি। কিন্তু আমি না আমার বাবার সঙ্গে সম্পর্কটাকে রিলেট করলাম, এবং আমার আজকে খুব বাবাকে মিস করছি আমি, আমার খুব ভালো লাগছে তুমি এই ছবিটা বানিয়েছো। আমি বুঝতে পারলাম যে আমি বোধহয় কোথাও না কোথাও ভাষা ভাষার যে ব্যারিয়ারটা, ভাষার যে বাধাটা ভেঙে আমি কোনো একটা দূর দেশের মানুষকে ছুঁতে পারলাম। তো এটা আমার কাছে খুব খুব একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট। এই ইন্ডিপেন্ডেন্ট দুটো কাজ করার পরে আমার মনে হলো যে আমি আমি আমার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, আমার যে জীবন বোধ এতদিনের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমার গুরুর আশীর্বাদ এবং তার কথাবার্তায় সেটা বোধহয় কোথাও গিয়ে রিফ্লেক্ট করতে পেরেছে ছবিতে। এইটা এই এইটার পরে আমি বুঝতে পারি যে আমার এবার তাড়াহুড়ো করার কিছু নেই, এবার আমার একটু সময় লাগবে, এবার আমি একটু সময় নিয়ে ছবি বানাবো, যখন আমার ইচ্ছা হবে তখন আমি ছবি বানাবো। এবার পয়েন্টটা হলো যে ছবি তো বানাবো পরে, কিন্তু কাজ তো করতে হবে। সেখানেই সন্দেশ টিভির পডকাস্টের মানে অবতীর্ণ হলো, সেখানেই সেই পয়েন্টেই এলো।
1: তাহলে কথার মাধ্যমে যেটা বুঝলাম, জীবনে কখনো কখনো নির্বাসন নিতে হয়
0: সবকিছু। একদমই একদমই।
1: শ্রোতা বন্ধুরা, এটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, আপনারা নিশ্চয়ই ধ্যান দেবেন। কারণ জীবনে হয়তো অনেক সময় কোলাহলে আমরা হারিয়ে যাই, কিন্তু একটু সবকিছুর থেকে ছাড়িয়ে নিজেকে জানতে গেলেও একটু সময় দিতে হয়। নিজেকে ভালোবাসা, নিজেকে জানা এবং আরো অনেক বিষয় সম্পর্কে বোধ আমার মনে হয় একাকিত্বতেই তৈরি হতে পারে, অনেকের সাথে মিলে সেই বোধটা তৈরি হবে না। তারপরে আবার যখন আপনার কলকাতায় ফিরে যাওয়া এবং তারপর যে নতুন করে রেকগনিশন কাজ, এই যে বললেন যে আপনার একজন দর্শক, তিনি যখন আপনার মানে যে ছায়াছবির যে ভাষাটি আপনি বলছেন সেই ভাষা বুঝতে না পেরেও তিনি ইমোশনটাকে ক্যাচ করেছেন, এবং এটি সব থেকে বড় কিন্তু প্রাপ্তি। তাহলে বলা যেতে পারে যে খুব একটি বিখ্যাত আমাদের প্রিয় গানের লাইন আমাদের জীবনে, যে এভাবেও ফিরে আসা যায়। বাহ, তারপর জার্নিটা এই যে, হ্যাঁ এখন আমরা জানতে চাইবো যে,
0: আমি শুধু একটা জিনিস বলি, আমি যেদিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ছবিটার অ্যানাউন্সমেন্ট আমি আমার সোশ্যাল মিডিয়াতে করি, আমি শুধু একটি লাইন লিখেছিলাম, এভাবেও ফিরে আসা যায়।
1: তাহলে তো চমৎকার। এই বিষয়টি নিয়ে আমার জ্ঞান নেই, আমি সোশ্যাল মিডিয়াতে নেই, তবু যাই হোক মিলে গেল কোথাও। তাহলে খুব সুন্দরভাবে সত্যি শব্দটি এত সুন্দরভাবে করা যে জীবনে আমরা বারবার করে ফিরে আসতে পারি, কোথাও হেরে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের নিজেদেরকে চেষ্টা করে যেতে হবে এবং অবশ্যই জ্ঞান বোধ সবকিছুকে আরো মানে বাড়াতে হবে। তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি যে প্রথাগত শিক্ষা, প্রথাগতভাবে এই যে সিনেমা শিক্ষাও রয়েছে, অনেক রকম ইনস্টিটিউট প্রতিষ্ঠান সবকিছুতেই পড়ানো হয়, বিভিন্ন রকমভাবে ফিল্ম স্টাডিজ পড়ানো হচ্ছে এবং সেইখানকার ছাত্রছাত্রীরাও বেরিয়ে যথেষ্ট ভালো মাপের কাজ করছে, আবার ইকুয়ালি যাদের সেই ব্যাকরণটা জানা নেই তারাও কিন্তু বরং আরো বেশি ভালো কাজ করছে। এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন যে এই যারা ব্যাকরণটা জানে না কিন্তু তারপরেও তারা সুন্দরভাবে ছায়াছবি বানিয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করছে এবং থেকে যাচ্ছে গল্পগুলো,
0: এটা অনেকটা ক্লাসিক্যাল মিউজিক আর ফোক মিউজিকের মতো? আবার কিছু ফোক আর্টিস্ট আছে যারা হয়তো ব্যাকরণ জানেন না কিন্তু তারা আরো বেশি মনের মধ্যে ডিরেক্টলি প্রবেশ করে চান। তো আমার মনে হয় এটা না, এটা এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে একটি মানুষের নিজস্ব জার্নির উপর। এবং আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এতদিনের মধ্যে রিয়েলাইজেশনে আমি শিখেছি যে জীবনে যা যা ঘটছে না প্রত্যেকটাকে সম্পূর্ণভাবে অনুভব করা উচিত, মানে জীবনে কষ্ট, দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, প্রেম ইত্যাদি ইত্যাদি যত রকম ইমোশন আছে সমস্ত ইমোশনকে না সম্পূর্ণভাবে গ্রহণ করা উচিত। যখনই সম্পূর্ণভাবে গ্রহণ করার প্রসেসটা শুরু হয় তখন আমাদের বোধটা আমাদের ভেতরে অনেকটা প্রশস্ত একটা জায়গা তৈরি হয়, সে জায়গায় অনেক কিছু তৈরি হতে পারে। যেমন যেটা যেই প্রশ্নটা তুমি করলে সেখান থেকেই বলছি যে প্রথাগত শিক্ষা, প্রথাগত জায়গা তো অবশ্যই দরকার, সেটা মানে যে কোনো জায়গার থেকেই দরকার, মানে শিক্ষা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। শিক্ষা তো অন্যান্য আমিও আমারও শিক্ষার প্রয়োজন, এখনও আমার মনে হয় না আমি যথেষ্ট শিক্ষিত, কিন্তু তাও জীবনের থেকে শেখার যে সবচেয়ে বড় জায়গাটা সেখানে কিন্তু সব কিছুকে গ্রহণ করলেই তুমি জীবন তোমাকে শেখাবে, না হলে শেখাবে না। তো এই

0: এটা আমার মনে হয় ওই মানে যেটা বললাম ক্লাসিক্যাল মিউজিক আর ফোকের মতোই,
1: যে জীবন আমাদেরকে আসল শিক্ষা দেয় এবং জীবন বোধ থেকে এবং জীবন থেকে যদি আমরা সেই বিষয়গুলোকে গ্রহণ করতে পারি তাহলে আমার মনে হয় ভেতরের একটা অন্য মানুষও তৈরি হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে আমাদের মধ্যে, আমাদের ব্যক্তিত্বতে, আমাদের বোধে, আমাদের মননে।
0: ঠিক ঠিক একেবারেই তাই।
1: তো আসছি এর পরের কথায়, যে ছোটবেলায় এই যে আইটি নিয়ে পড়াশুনো, তা মানে আপনি যে প্রফেশনটা চুজ করতে চেয়েছিলেন তারপর আপনার পছন্দের জায়গায় থেকে গেলেন, তো জীবনে যদি ফিল্মটা না থাকতো তাহলে কি হতেন?
0: কিচ্ছু না, আমি এটা আমি সবসময় বলি, আমার জীবনে আমি ফিল্ম মেকার হইনি, আমি ফিল্ম মেকার হয়ে ঝুনমেছি। আমার কাজটা এটাই ছিল, মানে কি বলবো, প্রিডেস্টাইনড বলে একটা শব্দ আছে আমার জীবনে, না আমি দেখেছি সমস্ত দিক দিয়ে, আমি অন্য যাই কিছু করার চেষ্টা করি, ফিল্ম বারবার ফিরে ফিরে আসে, তো কোনোভাবে কোনো না আমি চেষ্টা করেছি মাঝখানে ছেড়ে দেওয়ার, মাঝখানে অন্য কিছু করার, মানে বিভিন্ন রকম সময় গেছে, কোনোভাবেই আমি সেটা থেকে বেরোতেও বা ছাড়তে কোনোভাবেই পারিনি। এবং আমার মনে হয় ফিল্ম বা সিনেমা এমন একটা মাধ্যম যে মাধ্যমটা কিছু কিছু মানুষের মধ্যে একেবারে মানে খুবই গোড়ার, মানে একদম গোড়ার ভেতর ঢুকে থাকে। আমি ওরকম একটা মানুষ, তো আমার জীবনে সিনেমা না থাকলে কিচ্ছু থাকতো না।
1: মানে যাঁত শিল্পী, সে শিল্পের বিভিন্ন রকম রূপ হতে পারে কিন্তু ভেতরে শিল্পী সত্তাটা অবশ্যই থাকতে হবে, তাহলে সেটা যে কোনো ভাবে বিকশিত হবে।
0: কারেক্ট।
1: বা আমরা খুব সুন্দরভাবে কথার মধ্যে দিয়ে এগোচ্ছি। এবার জানতে চাইবো যে আপনি একটি বার্তা এই মুহূর্তে যদি দিতে পারেন আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন তাদের সকলের জন্য, যে অনেকেই, অনেক ছেলেমেয়েরাই প্রথমে হয়তো শিলিগুড়িতে থিয়েটার করে, সিনেমা দেখে, দেখতে দেখতে কোথাও এর প্রতি একটা ভালোবাসা জন্মায় এবং তারপরেই আমরা হয়তো দিল্লি এবং মুম্বাই মুখী হই না, প্রথমেই আমাদের কাছে সব থেকে কাছের শহর এসে যায় ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে গেলে কলকাতায় চলে যাওয়া। তো সেই ছেলেমেয়েরা যারা সত্যি পরবর্তীকালে এখান থেকে গিয়ে ওখানে এস্টাবলিশ হতে চাইবে বা এই প্রফেশনটিকে গ্রহণ করতে চাইবে, তার জন্য কি বার্তা দেবেন?
0: খুবই ইম্পর্টেন্ট একটাই কথা আছে আমার কাছে, সেটা হলো বিখ্যাত হওয়ার জন্য কিছু করতে নেই। যদি সত্যি ভালোবাসা থাকে, যদি সত্যি করতে ইচ্ছা হয়, সবচেয়ে আগে তো নিজের সঙ্গে নিজের কথোপকথনটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কি সত্যি এটা করতে চাই, আমি কি সত্যি আমার জীবনে এছাড়া কি আমি কিছুই করতে পারবো না, এটা যদি না হয় তাহলে কি হবে, এই প্রশ্নগুলো আমাদের সঙ্গে নিজেদের মধ্যে একটুখানি করতে হয়। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি কি জন্য যাচ্ছি, আমি কি জন্য, আমার কি চাই, আমার কি ফেম চাই, আমি কি বিখ্যাত হতে চাইছি, নাকি আমি আমার এই যে যে শিল্পটার প্রতি আমার ভালোবাসা তৈরি হচ্ছে সেটা চর্চা করার জন্য যাচ্ছি, সেটাকে আরও বেটার করার জন্য যাচ্ছি। এই দুটো কিন্তু খুব মারাত্মকভাবে ডিফারেন্ট, মারাত্মকভাবে আলাদা। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছু তাড়াতাড়ি পাওয়া যায় না।
2: हमें आकाशवाणी खरसांग केंद्रबाट बोली रहेगा सो आवक के ही छन
3: आकाशवाणी समाचार के साथ मैं प्रियंका अरोड़ा। प्रधानमंत्री नरेंद्र मोदी ने दिल्ली में ब्रिक्स शिखर सम्मेलन को सफल बनाने के लिए सभी सदस्य देशों का आभार व्यक्त किया है। शिखर सम्मेलन के विशेष क्षणों को दर्शाने वाला एक वीडियो प्रधानमंत्री के सोशल मीडिया हैंडल पर पोस्ट किया गया है। वीडियो में प्रधानमंत्री ने कहा कि ब्रिक्स के माध्यम से भारत ने विश्व स्तर पर मित्रता, साझेदारी और सहयोग को आगे बढ़ाया है। श्री मोदी ने कहा कि शिखर सम्मेलन में अपनाया गया नई दिल्ली घोषणा पत्र साझा दृष्टिकोण और भविष्य के सहयोग के लिए स्पष्ट दिशा देगा।
4: पिछले दो दिनों की हमारी चर्चाओं ने हमारा विश्वास और मजबूत किया है कि ब्रिक्स केवल देशों का समूह नहीं, सॉल्यूशंस का एक इकोसिस्टम है। हम आशा करते हैं इस समिट से, उसमें एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे शेयर्ड विजन और फ्यूचर कोऑपरेशन को स्पष्ट दिशा देगा।
3: ब्रिक्स शिखर सम्मेलन में 11 सदस्य देशों और 10 भागीदार देशों के नेताओं के साथ अंतर्राष्ट्रीय संगठनों ने भी भाग लिया। रक्षा मंत्री राजनाथ सिंह ने ब्रिक्स शिखर सम्मेलन की सफलता के लिए प्रधानमंत्री मोदी को बधाई दी है। उन्होंने कहा कि सम्मेलन की सफलता ने वैश्विक मंच पर भारत की मजबूत छाप छोड़ी है। श्री सिंह ने कहा कि ऐतिहासिक नई दिल्ली घोषणा पत्र भारत

0: आएको छ। भारतीय रिजर्भ ब्याङ्कले साइबर ठगी र शङ्कास्पद कारोबार नियन्त्रण गर्न ब्याङ्क खाता सञ्चालन सम्बन्धी नयाँ निर्देशिका प्रस्ताव गरेको छ। सर्वोच्च अदालतको आदेश अनुसार ल्याउन लागि यो नयाँ व्यवस्था आगामी 2027 अप्रेल 1 लागू हुनेछ। नयाँ नियमअनुसार अब अवैध वा शङ्कास्पद कारोबार फेला पर्दा बैङ्कले सम्पूर्ण खाता नै बन्द वा रोक्का गरी नगरी केवल विवादित रकम मात्र अस्थायी रूपमा रोक्का गर्नेछ। शङ्कास्पद देखिएको रकमको वैधता प्रमाणित गर्न खातावालालाई 20 दिनको समय दिइनेछ। ग्राहकले पेश गरेको प्रमाणको आधारमा ब्याङ्कले 10 दिनभित्र निर्णय लिनेछ र स्पष्टीकरण चित्त बुद्ध भएमा रोक्का रकम तुरन्त फुकुवा गरिनेछ। यस नयाँ व्यवस्थाले ब्याङ्क खाता पुरै बन्द हुँदा ग्राहकलाई पर्ने मर्कालाई कम गर्ने अपेक्षा गरिएको छ। आज देशभर गणेश चतुर्थी पर्व निष्ठा र भक्तिभावका साथ मनाइँदैछ। यससँगै बुद्धि समृद्धि र सुस्वास्थ्यका प्रतीक भगवान गणेशको जन्मोत्सवको यस शुभ अवसरमा 10 दिनसम्म चल्ने गणेश उत्सवको औपचारिक आरम्भ भएको छ। यस अवसरमा श्रद्धालुहरूले आफ्ना घर तथा मण्डपहरूमा भगवान गणेशका माटोका मूर्तिहरू स्थापना गरी विधिपूर्वक पूजा अर्चना गरिरहेका छन्। 10 दिनको विशेष पूजा आराधना पश्चात जलाशयमा मूर्ति विसर्जन गर्दै यो उत्सव सम्पन्न हुनेछ। सिर्जना र विसर्जनको चक्रलाई प्रतीकको रूपमा झल्काउने यस पर्वको समापनका दिन नदी तलाउ वा समुद्रमा मूर्तिहरू विसर्जन गर्ने परम्परा रहेको छ। केन्द्रीय ऊर्जा तथा आवास र सहरी मामिला मन्त्री मनोहर लाल G20 ऊर्जा मन्त्रीहरूको बैठकमा सहभागी हुन संयुक्त राज्य अमेरिका पुग्नु भएको छ। अमेरिकी G20 प्रेसिडेन्सी अन्तर्गत सोमबारदेखि बुधबारसम्म सञ्चालन हुने यस उच्चस्तरीय बैठकमा ऊर्जा र प्रचुरता सम्बन्धी विविध विषयमा छलफल हुनेछ। परराष्ट्र मन्त्री डाक्टर एस जयशङ्कर र भियतनामका समकक्षी ले हो आई ट्रुङले आज नयाँ दिल्लीमा 19 भारत भियतनाम संयुक्त आयोगको बैठकको सह अध्यक्षता गर्नुभएको छ। भारतले श्रीलङ्कालाई 72 रनले हराउँदै महिला T20 एसिया कप 2026 उपाधि जितेको छ। यो भारतको कीर्तिमाने 8 एसिया कप उपाधि हो। दुबईमा गएराति सम्पन्न फाइनलमा भारतले यो उपाधि हासिल गरेको हो। यसैबीच नयाँ दिल्ली स्थित अरुण जेटली रङ्गशालामा गएराति भएको पहिलो पुरुष T20 अन्तर्राष्ट्रिय क्रिकेटमा भारतले अफगानिस्तानलाई 7 विकेटले पराजित गरेको छ। यो जितसँगै 3 खेलको श्रृङ्खलामा भारतले 1-0 अग्रता लिएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। नयाँ दिल्ली घोषणापत्र जारी गर्दै ब्रिक्स शिखर सम्मेलन सम्पन्न, ऊर्जा सुरक्षा र आतंकवाद विरुद्ध सहकार्यमा जोड। मुम्बईमा 6 अखिल भारतीय राजभाषा सम्मेलनको उद्घाटन, गृहमन्त्री शाहद्वारा भाषाकुञ्ज र अनुवाद एपको शुभारम्भ, भारतद्वारा नेपाललाई दैनिक 18 घण्टासम्म विद्युत निर्यात गर्न स्वीकृति, जम्मू कश्मीरमा सुरक्षा अवस्था नियन्त्रणमा, उत्तरी सीमामा चिनिया सेनाको तैनाथी घट्यो, भारतीय रिजर्भ ब्याङ्कद्वारा नयाँ निर्देशिका प्रस्ताव, अब पूरा ब्याङ्क खाता होइन केवल शङ्कास्पद रकम मात्र रोक्का हुने। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। উত্তরাঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকায় চীন তাদের বাহিনীর সংখ্যা কমিয়েছে বলেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষা দিবস উপলক্ষে ভাষণে বলেছেন সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখেই হিন্দি ভাষাকে সমন্বয়ী ভূমিকা পালন করতে হবে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে 2 দিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্য দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেছেন। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। উল্লেখ্য, সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ এর বার্তা সামনে রেখে ভারত এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমের এক ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবার এই শীর্ষ সম্মেলনে

0: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান সহ মোট ১১টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া ১০টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন ২০২৬ এর সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও বেসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে।
1: It's important to recognize that this BRICS summit was taking place in a very polarized world where there are two major conflicts, where there are big divides, where there are very strong opinions and interests. And what we did was, even in the midst of this polarization, we actually forged a consensus.
0: বিদেশমন্ত্রী উল্লেখ করেন, ব্রিক্স দেশগুলো সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। তারা মনে করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড একটি অপরাধমূলক কাজ। পাশাপাশি তারা পাহেলগাম হামলার ঘটনাটিকেও স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের ওপর জোর দিয়েছে এবং এর মোকাবিলায় দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছে।
1: Definitely the toughest issue of the day, which was West Asia, Middle East conflict. We were able to get out a statement to which everybody agreed, a statement urging peace, security, stability, long-term understanding, the smooth flow of global trade, of supply chains, of energy, and of the protection of civilians and civilian infrastructure.
0: সরকার জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোঁড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ভারত ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার ফলে উত্তরাঞ্চলীয় সীমান্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। হিন্দি দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে দুদিনব্যাপী হিন্দি দিবস ২০২৬ এবং ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন, ভারতের সংস্কৃতি ও সাহিত্য হল একটি পদ্মফুলের মতো, প্রতিটি আঞ্চলিক ভাষা পদ্মফুলটির এক একটি পাপড়ির প্রতিনিধিত্ব করে। তিনি আরও বলেন, একটি পাপড়ি যদি হারিয়ে যায় তবে পুরো পদ্মফুলের সৌন্দর্যই ম্লান হয়ে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখেই হিন্দি ভাষাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত ৮টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে। জুলাই মাসে এই হার ছিল 9.78%। বাণিজ্য শিল্প মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী খনিজ তেল, খাদ্যশস্য, অন্যান্য খাদ্য সামগ্রী, খাদ্যপণ্য, মৌলিক ধাতু এবং রাসায়নিক পণ্যের দাম বাড়ার ফলেই গত মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে পরপর চার মাস পাইকারি মুদ্রাস্ফীতির হার 9%-এর উপরে রইল। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে ১০ দিনব্যাপী উৎসবের সূচনা হয়। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গেও চিরাচরিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহ

0: বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। ত্রিপুরাতে গণেশ চতুর্থী উপলক্ষে গতকাল সন্ধ্যায় আগরতলার উজ্জয়ন্ত মার্কেট সংলগ্ন জ্যাকসন গেট এলাকায় গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুং এর সঙ্গে যৌথভাবে ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম বৈঠকে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকে তারা ভারত ভিয়েতনামের রাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা এবং ভারতে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ভারত এবং দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক বাণিজ্য জোট সার্দার্ন কমন মার্কেট বা মার্কোসুর জোট ভারত মার্কোসুর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির প্রথম অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষর করেছে। এর ফলে ভারত ও মার্কোসুরভুক্ত দেশগুলির মধ্যে কাগজবিহীন বাণিজ্য সহজতর করা এবং কাস্টমস বা শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া আধুনিকীকরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। আগামী 28শে সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোট 74 কোম্পানি এসে পৌঁছেছে। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের মতো অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রথমেই এ মাসের 19 তারিখের মধ্যে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে। ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাফেরভ। নিউ ইয়র্কে গতরাতে আমেরিকার বেন সেল্টনকে 6-3, 7-6, 5-7, 6-2 সেটে হারিয়ে এই শিরোপা পেলেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ব্রিক্স নেতৃবৃন্দ উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কল্যাণের চাবিকাঠি হিসেবে জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলন সফল করার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে সংবাদ শুনুন 7:50।
1: आकाशवाणीको खरसाङ केन्द्रमा अब प्रस्तुत छ भुटानी कार्यक्रममा केही भुटानी गीतहरू।